0: Dēnir dē pshēk wōk, tā gōng sīk nē cīndamu nī ngā chī tsār chū sōng wā.
1: Nā rī?
0: Tā nī ngā chī tā dēn khāng, dē cāshībī dā tāngī, tā mā tā shibshir gāng māng yī sōng wā rā, tā nyā lī tsō nir gā sīn dzīndī khūng gā yī jī na, tā tār jīr chōng yī gō nū gā dā tū tāng tāng nā rā. Tā tī jīg nī, nyā lī gōng sīn dā gā lāk tār yī yō kā mē kā, tā tā nī tī jī mā rī jī na mā tā tār tōg mā yī nū gā, khū gā tā shā wī chām rī tōn mē kā. Dēi nū gāng gā tā pshā tsōg gā chā yī kī pā nā, mā tā tā nō cī pā gō nū gā nā tsā tā ngā rī yō kā. Tān dōr tā lī shē na, nyā lī gōng sī gā chām gā tō ngī rā, sīn dzīn lī khūng gā, sīn dzīn dā tū gā shē nī tōn mē nū gā nī cīn dā vzhir zōng dā tā ngī, nī shtō nī rā ngā lū gā. Ada ngā yu cī jō ngā gā nī mā, ngā chū shib shū lī khūng gā yī jī na, chīm tā rā dā jō zhīn dā, jō tūn tōng gu lī dā tāngī, jā yu gā sīn dzīn sō nir lī khūng gā yī jī na, shib shū trī zhī tō na. Shib shū trī zhī gā nā tūn tsū dā, jō zhī tāng jā yu nū gā kē lī gā yī jī na, chīm tā rā dī chū lī ngī jīn zī gā nā, sō shpū lā rī chīn dā, shī gō nū gā, sīn dzīn chā chū lī ndā yī jū yī gā ndā tāngā. Trī zhī tō nū zhī gā nī tā ndī lā jī shē gō nū gā, ngō jī gā wā rā sī mā yī jī na, ngā chī tār tō gā yī lā. Tā khu yinchuk jina, jo zhi tak chili gu nugu jirim gu chuni, ma chu sa zhung ra, nya li gong si ga timu su da, shuk mungu gu wara, njait tig ra, yang na jimu gu nambi, ke li gu ngan kiru wanda yin jina, chum chung wa zhung zhil su yi da tangi, jo tun tuk chi gu shuwa yang, ma chi tan ching gang mang zik zhina.
1: Ri.
0: Tani, nish tong nyer nga lu gu da chik bi cik chik ni ma, ta jo zhi tang zhaya yu nugu, gong si gu, yin jina, sin zin cha chu gu nang tun ga ta ra, ta ke li gu sor pil jar gum, ya ra sim chit mo zi, da de lak ngu ni shik tang zi. Tamani yin jina, nyaa chik nda chik sim chit so nir ar tong jil nda mo zi, yin jina, tang zhin shi da tangi, ta li tun cang ma don tu si, kyo song wa. Ta ta so ma ngi gong na shi gu nu jin, ta zhong yang gu, jin kum kor yi song shib da shib gorim gu chod gu, na dun ngin zin yin nu. Tā mā chīn bāb jīg kachīn kīmā nūt dāng nūg shā chō pāndab mē nā zī dāt dāngi tā jīr shchōng yu qā zīg lāng zhūb shōng sōng ā.
1: Rī.
0: Tā ndā tā jō zhīn dāg ngō jīg wār sīm gā tā nāng tūn sūn rā mū rī.
1: Rī rī rī.
2: Chīm khūn zāng bū ngā kār gōm pīr lī chīm yīg xēr chā nīm zhā tāng mīr dāt. Jā chīm mō lōn zhā.
1: Rēlam tsō, tā kōnī nā nī kī māchī guagdum sāka kī chamgī kī guanī nyāri kī sōt pili nōndī kōr kī chepin kī shābzhāng dā rī dā tāngi dī kār kī mādāng sā rā mālāq sā ndā lāqchī rā tāq tārī kī bīg nū kī kōr kī chepin kī jōy jindā mā rā kōrī ngōk chilī nā rī lā. Tīnā tērāng kī chāmbā kā nī wā chāchum lōndā kī nāng dī tāp chirī nā chepin tāqshir kī shābzhāng dā chichū māmāng shibshū kāng kī shāwī nāng kī tāp shāq sō chīs kī rī. Tīnā shibshū kī chāpkhūng, shibshū lī chepin tāqshir kī nāng nā chāpkhūng kāng tāqz gōnī nā sā tī rī lā. Dīngi tā nī chū kāp dā zī nā.
0: Tā chepin tāqshir kī chāpkhūng yīn jī nā, zū Zhōnghuā māmāng shiān tāng jākab kī sīn zīn tāqshir kī jāchim kī tōn cīn nī khā sār ngā rā. Māng tūn tāqshir jāchim kī tōn cīn ngā pchā ngā bjī kī nāng nā dāng kī lī yō nā rī. Tā tōng jīn kīm kōrī kī shūg nā yīn jī nā tā chā wū zūg jir chā. Kwa gyi zo gono, khang dung gang shong to shio gono, ta ara gang yin su nish go gono, gany gang yin su shpong gono. Ta damani ta gyi jo zhig nang na shi gono, ta su shpik gyi di baxi zo gono ga nai tun damung da gargi nari. Ta rang shong tong kong gyi shog na yin jina sa shang ra, gdeir ka, ngak cil, sa tang suwa da dorlog yi gono go shar chil damung di goch. Niwa di zab jia ra, man zi gyi shog na, ta chan tan man nu gyi zab jia ra, ta di yin dung gor dao nu gyi shor zi. Manzi zim mara da, pika shen nuga manzi, adenjig man nuga sirig, dum di shuwa tartu gu jugu, ta nang tundari. Qisimba, Jakub ka janura songshchub ra, Jakub ka sashang wachchu ka gangcha, da shirchuli gu nuga cha kunga nang ni ta, zhung ka janur gangshong asho gu nuga, sashang da gangshong da wachchuli gu nuga. Dum ni ta sashang ka zhongil da chanjang gu nuga sharchil dum di kuch. Ta zhwa, ngonshig huawo songshchub ra, ta di amagma ka gorni ra, chimtan ke ganga, songshchub ka chaf kunga nang ni ta, ngonshig huawo ra ta, amagma ka chimtan ke ganga da yinjina mambav tong gu nuga. Dum ni ta, ngonshig huawo ka jansu ka dorang da yinjina shi gu nuga nang cil, ta dum di kuch ka sharchil zhe.
1: Ri?
0: Nga wa yinjina ta nar masun nuga shibi songshchub, ta di chaf kunga, di nang tunch. Ta sobchi nang ni shaye ni chi gu nuga. Tamani jingi ki ta shayin da lehka waga nang arda gono. Tamani nar masu nugu shibaan da ta chakhaan yo gono ra. Lhobcha ga shiru na yin jina yang sangcha zo gono gukur. Ta sharchil ndamanda ga jijiri gono tari. Chukaan jina ta tuanchil denjiga chakun dari. Tan dinani su lehka lesu ga denjiga ra ta mesu la rikchi tsaadani yinman. Ndamanda ikur ka anisan dari. Dimba ta mar gir ka chamchin songchib ka chakun ri. Tan dinani kapar angchang ra. Ta ado nisu ta mer ger ke chamchin da gangshun a ta shi chorkunu an tsindamun di koch.
1: Ri.
0: Ta jepa rngi songchub ka tat. Ta rngi songchub ka tani ana khitra. Ana wi zikchin suwa torshik tongonu. Ta rngi kongchungi konu ga ta sharchin damun di koch. རགའ་ཨིན་ཅིན་ན་ ཤང་ལི ཐོན་ཅིག པིཚལ དེན་ཅིག ཁུག ནདེ དང་དིན་ནོ་ནི མང་ཚོག ལིསམ རྟ་ ཨ་ཇན་ུར དེན་ཅིག ཁུག ཨ་ནོ་པ་ཡི ཁོ་ནོ་ག ནང་ཚལ ཅེ་ཅིར དང་དི ནང་ཏན་དམུར
1: རེ
0: རགའ་ཨིན་ཅིན་ན་ ཏ་ མིགསལ མར་ན་ ཏ་ར་ཅུང་ག ཆ་ཁོང་རེ དང་དིན་ནོ་ནི ཏ་ ཨ་ཟུ ཤ་རང་ ཇོ་སུ གལམ ཅ་ཁོ་ནོ་ ཁང་ཨུ ཅོན་ཅིང་ག ཁཔ་ཏག ཁོར་ལུ ཅེན་ དག འགྲོལམ ཅ་ཁོ་ནོ་ དམ་ནི་ ཏ་ མཚོན་ དེ ཅ་ ཏ་ དེ་ཅར་ཅུལ ཁོར་ཡིག དང་ནི་ཅིན་ན་ ཁང་ཨུ ཅོན་ཅིན་ ཅ་ ཏ་ ལོ་ལན་ ཁོ་གོ་ནོ་ག མིགསལ རིགཅིན་དེ རིགས མེ་ནོ་ག ᱛᱟ ᱱᱟᱛᱥᱤᱱ ᱫᱚᱢᱚᱫᱨᱤ ᱪᱮᱠᱪᱤᱜᱢᱚ ᱛᱟ ᱚᱢᱢᱤᱠ ᱪᱷᱤᱢᱛᱷᱤᱱ ᱠᱮᱜᱟᱱ ᱜᱟᱥᱚᱱ ᱪᱷᱤᱵᱱ ᱫᱤᱠᱚᱴ ᱛᱟ ᱫᱤᱱᱚᱱᱤ ᱪᱷᱤᱢᱛᱷᱤᱱ ᱜᱟᱛᱢ ᱪᱩᱴᱟ ᱫᱟ ᱚᱢᱢᱤᱠ ᱪᱷᱤᱢᱛᱷᱤᱱ ᱠᱮᱜᱟᱱ ᱡᱤᱱᱟ ᱫᱚᱜᱡᱤ ᱛᱚᱝᱜᱚ ᱱᱩᱜᱟᱱᱤ ᱪᱷᱤᱱᱫᱨ ᱠᱟᱨᱤ ᱪᱤᱜᱱᱤᱢᱚ ᱛᱟ ᱪᱷᱩᱱᱨᱟ ᱜᱟ ᱨᱤᱝᱜᱞ ᱫᱟᱝ ᱠᱚ ᱱᱩᱜᱤ ᱪᱷᱟᱠᱷᱚᱨᱮ ᱛᱟ ᱫᱤᱱᱚᱱᱤ ᱥᱚ ᱛᱟ ᱟᱭᱚ ᱪᱷᱩᱱᱨᱟ ᱜᱮᱨᱫᱢᱟ ᱚᱨᱠᱩᱞᱤ ᱠᱚᱱᱨ ᱛᱟ ᱟᱞᱚᱜᱢ ᱪᱷᱤᱱᱟ ᱡᱮᱫᱫᱟ ᱛᱟ ᱟᱭᱚ ᱥᱟᱭ ᱠᱚᱱᱚ ᱨᱤᱝᱠᱚᱱ ᱯᱟᱨᱫᱟ ᱛᱟᱝᱤ ᱪᱷᱩᱢᱨᱟ ᱜᱮᱨᱡᱤᱱ ᱠᱚᱱᱚ ᱛᱟ ᱱᱟᱛᱥᱤᱱ ᱫᱚᱢᱚ ᱫᱤᱠᱚᱴ ᱛᱟᱱ ᱫᱚᱨ ᱛᱟᱞᱤ ᱥᱮᱞᱤ ᱚᱱᱟ ᱛᱟ ᱡᱟᱠᱷᱤᱵ ᱠᱟ ᱠᱮᱯᱷᱤᱱᱨᱟ ᱪᱮᱢᱟᱝ ᱜᱟ ᱪᱮᱭ ᱠᱮᱯᱷᱤᱱᱟ ᱱᱚ ᱠᱚᱱᱚ ᱜᱟ ᱪᱷᱟᱢᱜᱤᱠ ᱠᱟ ᱥᱟᱨᱪᱩᱞ ᱛᱷᱟᱝᱢᱟ ᱯᱟᱡᱤᱨ ᱪᱮᱯᱷᱤᱱ ᱛᱤᱥᱤᱨ ᱠᱟ ᱥᱟᱣᱤ ᱛᱟᱨᱠᱤ ᱠᱟ ᱪᱟᱠᱷᱚᱱᱟ ᱥᱟᱪᱤᱨᱮ
1: ᱨᱤ ᱨᱤ ᱨᱤ
2: ᱡᱟ ᱪᱷᱢ ᱦᱤᱯᱥᱟ
1: ᱟᱨᱮ ᱞᱟᱢᱩᱱ ᱥᱚᱛᱟ ᱠᱚᱱᱤ ᱪᱩ ᱥᱮᱯᱥᱩᱨ ᱪᱮᱯᱷᱤᱱ ᱛᱤᱥᱤᱨ ᱠᱟ ᱥᱮᱭ ᱪᱟᱠᱷᱚᱱ ᱫᱚ ᱥᱟᱞᱤᱝ ᱚᱱ ᱛᱟᱪᱩ ᱧᱮᱱᱤ ᱚᱱᱟ ᱛᱟᱱ ᱫᱤᱱᱟᱝ ᱜᱮ ᱢᱟᱝ ᱪᱮᱣᱟᱱᱫᱚ ᱡᱟᱪᱤ ᱨᱚᱝ ᱨᱚᱜ ᱢᱟᱝ ᱪᱚᱠ ᱠᱚᱱ ᱪᱚᱣᱟᱨ ᱱᱤ ᱛᱟᱝ ᱥᱤᱜᱤᱱ ᱫᱮᱱᱡᱤ ᱪᱮᱱᱤ ᱠᱟᱛᱷᱟᱜ ᱧᱮᱱᱤ ᱫᱚᱢᱩ ᱜᱮ ᱜᱱᱟᱞ ᱡᱚ ᱫᱟᱜᱫᱟᱜ ᱨᱮ ᱛᱤᱱᱟᱝ ᱱᱟ ᱛᱟ ᱛᱮᱨᱟᱝ ᱜᱮ ᱪᱟᱢᱵᱟᱜ ᱥᱟᱢᱵᱟᱜ ᱡᱟᱪᱷᱢ ᱠᱤᱯᱥᱟ ᱜᱱᱟᱝᱫᱤ ᱛᱟ ᱡᱟᱪᱤ ᱨᱚᱝ ᱨᱚᱜ ᱢᱟᱝ ᱪᱚᱠ ᱠᱚ ᱡᱮᱢᱫᱤᱝ ᱜᱮ ᱪᱚᱣᱟ ᱜᱮ ᱴᱷᱚᱱᱤ ᱱᱫᱟ ᱛᱟᱝ ᱫᱟᱨ ᱛᱟᱜ ᱠᱟᱨᱜᱤ ᱱᱟᱛᱩᱱ ᱨᱟ ᱡᱚᱡᱤᱱ ᱫᱮ ᱛᱷᱤᱱᱟ ᱥᱮᱨᱡᱤᱨᱮᱞᱟ ᱟᱱᱫᱟ ᱫᱚ ᱠᱚᱱᱫᱤ ᱥᱚᱜᱱᱤ ᱧᱮᱢ ᱪᱚᱠ ᱠᱚᱥᱟ ᱛᱚᱨᱱᱤ ᱜᱚᱥᱟ ᱠᱟᱱᱛᱚᱜ ᱡᱚᱱᱟ ᱪᱩᱛᱤ ᱠᱚᱱᱤ ᱠᱟᱵᱫᱟᱥᱜᱤᱱᱟ
0: རེད་ ཉམ་ཅིག་ ཤེ གོ་སག་ ཐན་ནི་ ད་ར་སུ དང་དམ་ དོན་ ཚན་ཟག་ ཆ་ཆིོག ད་ཅིག་ནི་ ཤང་རོགམ་ ཚོགས་གིན་ཅིན་ ད་ རང་ཤ་ཏོ ཁང་ནི་ ཚལམ་ཅ་ རལུང་ནག་ཚལ པང་ཇོང་ སུ་ཨ སོང་ཅུ བེ་ཅུམ་ནི་ ད་ ཅིན་ཁམ ཁོར་ཡིག་ར རང་ཤུང་ ཐོང་ཁང་ ཨ གང་དུད་ ཏོར་ཤིག་ ཏོམ་ནིག ཡ་རི་ ད་ དི་ཚུ་ ད་ཡ་དོ ནུར་ ད་ ཡོང་ཁོང་ ས་ཨུ་མན་ ནུག་ནི་ སེར་གར མན་ཅིན་ ད་ནི་ ཉུམ་ནིག དེ་དང་ རང་དང་ ཁྱིམ་མག་ ལིཕོང་དེན་ཅིན་ ད་ཐང་ སོང་ཅུ་བཞེ་གོ ᱥᱢᱱᱤ ᱛᱟ ᱢᱚᱱᱥᱤ ᱠᱷᱟᱣᱚᱱ ᱫᱮ ᱡᱤᱱᱟ ᱛᱟᱠᱟᱴᱟ ᱴᱮᱱᱥᱩᱭ ᱪᱩᱢᱱᱤ ᱛᱟ ᱠᱟᱝᱤᱱ ᱥᱩᱱᱤ ᱱᱮ ᱴᱚᱠᱷᱛᱢ ᱫᱟ ᱡᱩᱢᱱᱤᱝ ᱡᱟᱱᱤ ᱛᱟ ᱟᱨᱟᱝ ᱜᱮ ᱥᱤᱯᱟ ᱛᱟᱨ ᱪᱩᱝᱨᱟ ᱥᱚᱥᱩ ᱭᱤᱜᱯᱩ ᱭᱮᱫᱟ ᱛᱟᱝᱤ ᱡᱟᱠᱷᱤᱱ ᱥᱚᱫᱟ ᱢᱞᱜ ᱵᱮ ᱱᱮ ᱤᱞᱟ ᱱᱟ ᱪᱷᱚ ᱟᱨᱟᱝ ᱛᱟ ᱪᱤᱫᱟ ᱛᱟᱝᱤ ᱟᱨᱟᱝ ᱱᱤᱠ ᱠᱷᱮᱜᱟᱝ ᱟᱱᱚ ᱥᱤᱯᱩ ᱥᱤᱠᱟ ᱤᱧᱡᱤᱱᱟ ᱫᱤ ᱛᱷᱚᱛ ᱥᱤᱨᱛᱤ ᱜᱮ ᱠᱚᱜ ᱟᱨᱜᱟᱱᱤ ᱢᱟᱨ ᱜᱮᱨ ᱠᱮ ᱪᱟᱢᱪᱤᱱ ᱫᱟ ᱥᱚᱝ ᱦᱤ ᱜᱚᱜ ᱛᱟ ᱠᱷᱮᱢᱢᱟᱜ ᱛᱚᱯ ᱛᱷᱟᱝ ᱞᱟᱜ ᱪᱷᱤᱨᱡᱟ ᱠᱟᱯᱨ ᱟᱝ ᱪᱟᱝ ᱠᱷᱮᱢᱪᱷᱟᱝ ᱜᱟ ᱫᱚᱱᱤ ᱥᱚ ᱢᱟᱨ ᱜᱮᱨ ᱠᱮ ᱪᱟᱢᱪᱤᱱ ᱫᱟ ᱠᱟᱝᱥᱚᱝ ᱛᱚ ᱥᱤᱨᱛᱤ ᱢᱟᱱᱤᱝ ᱛᱤᱜᱱᱤ ᱱᱟᱣᱤ ᱡᱚᱨᱴᱤᱱ ᱡᱟ ᱛᱟ ᱞᱚᱨᱡᱤᱜ ᱱᱟᱠᱷᱞᱟ ᱟᱨᱚᱥᱛᱩᱠ ᱱᱟᱱᱤ ᱥᱚᱨᱪᱩ ᱤᱡᱩᱢᱟᱱᱤ ᱛᱟ ᱟᱨᱜᱱᱤ ᱠᱷᱱᱤ ᱤᱧᱡᱤᱱ ᱟᱛᱚᱨᱞᱩᱠ ᱛᱚᱢᱟᱱᱤᱝ ᱟᱵᱫᱱᱤ ᱛᱟ ᱟᱡᱤᱱ ᱛᱚ ᱥᱮᱱ ᱡᱚᱜᱚᱨᱤ ᱛᱟ ᱨᱟᱝᱜᱤ ᱠᱱᱟᱱᱤ ᱥᱟᱨᱟ ᱜᱞᱟᱢᱡᱟ ᱟᱜᱱᱩ ᱪᱚᱱᱪᱤᱝ ᱱᱨᱤᱝᱠᱩᱨ ᱠᱞᱟᱢᱟ ᱟᱝᱤ ᱩᱡᱮᱢᱵᱟ ᱥᱩᱡᱤᱜ ᱫᱟᱛᱱ ᱥᱩᱫᱢᱟᱱᱤᱝ ᱡᱮᱱᱤ ᱛᱟ ᱪᱷᱚᱱᱟᱜ ᱤᱧᱡᱤᱱᱟ ᱛᱟ ᱟᱝᱤ ᱥᱩᱠ ᱠᱩᱱᱫ ᱦᱟᱢᱯᱨᱤ ᱫᱟᱛᱱᱤ ᱪᱷᱚᱱᱟ ᱜᱮᱨᱱᱡᱤᱱ ᱤᱠᱚᱨᱤ ᱫᱤᱛᱷᱩᱛ ᱠᱚᱨᱢ ᱫᱮᱱ ᱠᱷᱟᱱᱡᱤᱱᱟ ᱧᱮᱱᱥᱟᱝ ᱥᱟᱜᱚᱜ ᱟᱨᱜᱟᱱᱤ ᱛᱟ ᱢᱟᱪᱤ ᱛᱮᱨᱟᱝ ᱯᱷᱮᱠᱚ ᱱᱩᱜᱟ ᱡᱚᱡᱤᱱ ᱫᱟᱜ ᱴᱷᱚᱠ ᱥᱤᱱᱡᱤᱱ ᱞᱮᱠᱷᱩᱝ ᱥᱟᱣᱤ ᱴᱮᱢᱨᱤ ᱛᱷᱚᱱ ᱢᱮᱱᱩᱜ ᱱᱟᱝᱥᱞ ᱫᱟᱛᱟᱝ ᱡᱟᱱᱩᱜ ᱡᱟᱭᱩᱞ ᱜᱟᱱᱤ ᱫᱮᱠ ᱠᱤᱱᱡᱤᱱᱟ ᱛᱟᱝ ᱜᱟᱱ ᱪᱷᱟᱫ ᱨᱤᱠᱚᱨᱤ ᱞᱚᱭᱤᱝ ᱦᱚᱨᱫᱟᱱ ᱨᱟᱢᱟ ᱛᱟᱢᱱᱤ ᱥᱟᱣᱟᱛᱚᱱ ᱪᱷᱩᱛᱩᱠ ᱢᱮᱱᱟ ᱪᱩᱭ ᱠᱤᱯᱱᱟ ᱤᱧᱡᱤᱱᱟ ᱱᱚᱥᱤᱯ ᱠᱚᱱᱩᱜ ᱱᱟᱝᱥᱤᱱᱫᱮ ᱠᱟᱭᱟ ᱤᱠ ᱢᱮᱱᱩᱜ ᱛᱟ ᱱᱤᱥᱤᱱ ᱫᱚᱢᱩ ᱦᱤᱨᱛᱩᱠ ᱥᱚᱱᱟ ᱛᱟᱭᱠᱨ ᱥᱮᱥᱩᱞᱤ ᱠᱚᱣᱟᱱᱡᱤᱱᱟ ᱛᱮᱱᱫᱩᱱ ᱠᱚᱱᱥᱮ ᱱᱟ ᱪᱩᱠ
2: Tombiya wangshi guo samin.
3: Shigbiya jingwu zong samin.
2: Zambi huarkin ten samin.
3: Amami shiwa xie samin.
4: Chengli jing deng deng, me cengma ram nim yin.
1: Ari lamun zo, di nong na dam jing tar, derang gu gini gu xia xia gu armachi. ᱠᱚᱨᱫᱩᱢ ᱥᱟᱠᱱᱤ ᱛᱷᱟᱢᱜᱞᱠ ᱱᱟᱱᱤ ᱧᱟᱨᱜ ᱥᱚᱨᱯᱤᱠ ᱛᱟᱥᱟᱣᱟᱱ ᱫᱤ ᱥᱟᱨᱪᱩᱞᱤ ᱫᱟᱛᱤ ᱫᱤ ᱥᱚᱜᱢ ᱫᱤ ᱠᱷᱟᱨᱜᱤ ᱟᱪᱷᱟᱯᱤᱱ ᱛᱤᱠᱥᱤᱨ ᱠᱤᱥᱟᱣᱟᱱ ᱛᱨᱢᱱᱩ ᱫᱤᱝᱤ ᱛᱷᱟᱱᱫᱟᱱᱤ ᱟᱛᱟᱡᱤ ᱜᱟᱨ ᱜᱮᱢ ᱥᱟᱱᱫᱟᱢ ᱮᱱᱟ ᱛᱨᱢᱡᱤ ᱠᱚᱱᱫᱟᱱᱤ ᱠᱟᱯᱫᱟᱥᱜᱤᱱᱟ
0: ᱟᱨᱮ ᱪᱤᱨᱛᱟ ᱪᱷᱟᱠᱤ ᱢᱟᱪᱤᱢ ᱵᱟᱵᱡᱤᱠ ᱪᱤᱝᱠᱷᱢ ᱡᱤᱱᱟᱱ ᱡᱟᱜ ᱟᱨᱟᱝᱥᱚᱝ ᱱᱚᱪᱤᱠ ᱠᱚᱯᱟᱱᱫ ᱟᱢᱤᱥᱞᱤ ᱱᱩᱜᱟᱨᱛᱟᱯᱠ ᱛᱟ ᱥᱟᱠᱷᱚᱱ ᱪᱷᱟᱠᱷᱚᱱ ᱫᱮ ᱢᱟᱱᱥᱢ ᱱᱚᱜ ᱧᱟᱨᱜ ᱡᱮᱢᱵᱟ ᱥᱚᱨᱯᱞᱤᱱᱟ ᱛᱟ ᱥᱟᱪᱟ ᱤᱞᱚᱱ ᱫᱟᱜ ᱪᱤᱝᱠᱷᱢᱟᱱ ᱱᱚᱯᱟ ᱪᱟᱯᱪᱤᱱ ᱛᱮᱢᱡᱩᱜ ᱛᱟ ᱨᱟᱨᱦᱩ ᱪᱷᱟᱛᱟᱝᱱᱟ ᱥᱮᱨ ᱨᱤᱱᱤ ᱡᱤᱱᱩᱨᱛᱟᱨᱟ ᱛᱮᱨ ᱥᱚᱨᱪᱤ ᱭᱩᱠᱟᱡᱜᱤ ᱪᱩ ᱦᱟᱪᱟᱝ ᱠᱟᱪᱷᱮᱢᱵᱩᱨᱮ ᱢᱟᱪᱷᱤ ᱛᱚᱡᱤᱠ ᱪᱤᱝᱠᱷᱢ ᱠᱚᱨᱤᱜᱟ ᱥᱚᱨᱪᱤ ᱵᱮᱡᱩᱛ ᱟᱹᱱᱤᱱ ᱫᱟᱱᱟᱱ ᱥᱚᱨᱱᱤ ᱫᱟᱢᱩᱜ ᱟᱪᱩ ᱛᱷᱟᱢᱢᱩᱝ ᱜᱟᱱ ᱪᱷᱤᱥᱜᱤᱱᱟ ᱛᱟ ᱡᱤᱥᱩᱝ ᱟᱨᱟᱱᱤᱠ ᱱᱤ ᱛᱷᱱᱤᱭᱟ ᱢᱟᱱᱛᱷᱟᱛ ᱛᱟ ᱪᱷᱟᱯᱷᱱ ᱛᱤᱥᱨᱠ ᱥᱩᱥᱩᱞᱤᱨ ᱠᱟᱱ ᱜᱟᱱ ᱪᱷᱤᱱᱫ ᱪᱷᱟᱛᱟᱞᱟᱝ ᱫᱟ ᱛᱟᱝ ᱛᱟ ᱪᱷᱚᱭ ᱠᱷᱮᱯᱱᱟ ᱱᱚ ᱠᱚᱱᱩᱜ ᱛᱟ ᱠᱚᱱᱟ ᱥᱮ ᱠᱚᱱᱩᱜ ᱟᱨᱟᱱᱥᱚᱝ ᱛᱷᱚᱱᱠᱩᱝ ᱠᱚᱨᱠ ᱥᱚᱨᱪᱤ ᱛᱟ ᱥᱮᱨᱤᱜ ᱢᱟᱱᱡᱤᱜ ᱠᱚᱨᱠ ᱫᱮᱱᱡᱤᱜ ᱥᱚᱨᱪᱤ ᱛᱷᱚᱱᱪᱤᱞ ᱫᱮᱱᱡᱤᱜ ᱟᱥᱩᱠ ᱛᱟ ᱥᱩᱢᱚᱝ ᱛᱟᱱᱤ ᱥᱩᱥᱩᱥᱟᱜ ᱥᱮᱱᱤᱱ ᱫᱚ ᱫᱚᱱᱡᱤ 다더나 자치 상족 망초 센초나 다당망이 고나셰고노가 차쿵근나니 인지나다 자쿠가 케펜자 쯔이 케펜나 노고노가 나츠토나 무추셔슐리 코아 코닌 돔추자 텐도이나 츠나리 데미니 크레장 셰지미크 단지긴 지나 추추 초롱노 워크 론팅 자치 상족 망초 침득 갈오르군제노가 렌츠는도무 좀노 인지나 티지 치쇼아이
5: 레코딘 제데빈탕이라 조롱니 급샤거데 상가롱니 나서 좀 총담 조금 레츠그 잔데다 당린이 당린이니 마츠그 나당다 타와그 거기 자팀 거기 기자 강망즈 아다 카사고지기 콘타거지기 야치롱으로 망송데 냥줄지나 조금 잡르고 있는데 냥 똑바네 과든 제시네